0: সুরাঞ্জলি অনুষ্ঠানে শুনলেন শিল্পী অনুপ জলোটা এবং সুদীপ তাবণিকের পরিবেশনায় ভক্তিগীতি আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হায়ংনি খড়াং অনুষ্ঠান।
1: অবহায় অবহায় ওয়াইশ কগ্নিক আজমসা রং মানে রেখে এত

চানা তামনে সার চাবো মহান পত্রে পত্নী মহান র অবহাই খেলায় এবার কেবা আসমসা মানখা হিনে মাইমুই রকফান মানখা অখৈজংপুর মানখা হিনে চাওয়াই রে যল হিঙে বহগদার মানে রকম যাবো হ্যাঁ দেব না তো ককরে বকুনা বেলাখেই হামবাই বেলাখিনে হামবাই বুকক জরা ইয়াফাবল করে হায়ুনি খরাঙ্গ হাবলাইছে নাই অলি জরাবা হাইন হাই কেরম ফুলে বেলাখিনে হামবাই।

0: আকাশবাণী আগরতলা, ফুংকাহাম তেলাম সগ তিনি হায়ুনি খরাং পান্ডাও তিনি ককটিশাল তালবাং তালনি শাল চিবা শালমারি চিবরিরা থামচিবা তিপরা বিশি সেপ্টেম্বর তালনি শালদক শালমারি নিশাই নিচি দক ইংরেজি বিশি নিরা থামচি দক পয়েন্ট ব্রেই মিটার শাসাই নিরা দক চিচুকু কিলোহার্জ এবার সারাশ পয়েন্ট দক মেগাহার্জ ও পান্ডা এম তে এফ এম নিবে খাকতে বাক্সাকে আওয়াই খাই জাগে তঙ্গ পান্ডানি পুইলা অনো চং খানালায়ন ককাহাম তিনি ককাহাম না হারজাখা লালবাহাদুর শাস্ত্রীনি সালাংমা ককথাই রক জয় জওয়ান জয় কিষাণ হানি শেঙ্করাকতে হুকবার খাইনে রকন বরম রিমংখা লালবাহাদুর শাস্ত্রীনি যত্নিশাই চাজা কোকমা স্লোগান হানি বাকি সামুং খাইমুং নংখা শাকনি মুচুংমা রকন ইয়াকারমানি টংকচাং ফানবাইয়া পুইতু এবা খরকসাতে খরকসাবাই সালেমানি বিশেংতিসে টংকচাং ফায়ো জংজাল জরাফ্রু রগ সই টংনানি তেই কুবুই অবন বরকন কাহামকুক সানাম চিনি সামুং ন চিনি সিনিমুং হাইকে চং আশেক জরা হায়ুং খরং পান্ডাব পুইলা ন খালাইকা তিনি ককাহাম
1: ন্যাশনাল রিড এ বুক ডে দিনই পালাই যাতে দো অবন কারিব চিনি বিজাব নিয়ে গবাং মা সাল গবাং মা পালাই পালাই যাতে দো টুয়েন্টি থার্ড এপ্রিল ওয়ার্ল্ড বুক ডে অবহাই রক নাইনটিন জুন ন্যাশনাল রিডিং ডে তে বুক লাভার্স ডে
0: নাইন আগস্ট তিনি সেপ্টেম্বর তালনি দক সালমারি তিনি বিজাব পরিদি অবহাই সাল পালাই জাগাই তংথানি চ সাইমালায় বিজাব নি বিশিং বুঝ জরাতে হামজাক দে তাবনেও ডিজিটাল নি যুগ স্ক্রিন নি যুগ স্ক্রিন মকল ইয়াও চিন চিনি হামজাকমানি বিজাব তুম মকল বসখাঙ্গ তনে কেহেঙ্গে চিনি বাকে বেলাখিন কাহামুনা হিনে আবনো কারি বসিনি তিনি নি সাল ন রক্সাওই অকল উসলোই না কেহেঙ্গে তিনি নি সাল লাইথাংজাক জরা রগ বহাই পাতিমং পাতিকা অবন হানা কেহেঙ্গে চিন নুকজাগ সিক্সটিন ফিফটি সেভেন বিশ তিনি নি হাই সাল ন মোগল সম্রাট শাহজাহান নি আচমসা সাক হামিয়া উমাবাই বিনি গানাগিনি বড় রকমের বিশৃঙ্গ ওয়ালাই লাইমং নুগো সিংহাসনা আচকনানি বাকে তে অবনকারী সেভেনটিন হান্ড্রেড টেন বিশ বুস্টন দলিব নুকজাকা সাতিনি নখ তাংজাকমানি অবহেন সেভেনটিন সেভেন্টি এইট বিশ পশ্চিমবঙ্গনি যে হুগলি টংমানি জেলা আরও ও প্রেস এবকাবা ছাপাখানা সামজাকা তেই তিনি নিহাই সালানো এইটিন সেভেন্টি নাইন বিশিব লন্ডননি ব্রিটেন পুইলা টেলিফোন এক্সচেঞ্জ চল খেলাইমানি নুজাগ তে অগুন কারিব নাইনটিন হান্ড্রেড এইট বিশিব পুইলা

0: কলকাতাও মেয়েটনি এবকে বা চিনি যে অঙ্ক গান নিতে মানে আপনি সমতি খব নাম যাগ তে আপনার কারণ তিনি হাই সালো 1965 বিসিব ভারত পাকিস্তানি পইলা চবা চেংমানি সাল হিনিব সাজাগৈ দ আপনার কারিব চিনি তিনি চিনি বাংলা কগ্রবাইনি বেলাখেন সৈকরেন শরৎচন্দ্র বসুনি আসাইমানি সাল হেনিব সাজাগৈ দঙ এবকেবা ব খরকসা এডভোকেট এবকেবা লয়ার চিনি নেতাজি সুভাষচন্দ্র বসুনি বতা শরৎচন্দ্র বসুনি আসাইমানি সাল হেনি সাজাগৈ দঙ অবনো কারিব বাসন্তী দোলাল নাগ চৌধুরীনি ব খরকসা সাইন্টিস্ট ফিজিসিয়ান বিনি আসাইমানি সালব তিনি পালা যাঙ আপনো কারিব তিনি সালো চিনি ভারত হা কতনি উস্তাদ সুর সম্রাট আলাউদ্দিন খানি লংমা চমানি সাল হিনিব সাজাগৈ দঙ হাইকে আসুক জরা যেন নাইলাইকা চিনি তিনি সালন লক্ষাওই কক থাইসা থাইনি অজরাও যেন থাংলাইয়ানো সা খাম করাইনি ফাইসিঙ্গ যেন তিনি সা খাম করাইও সালাইনাই সায়া টিকা বেমার নতই অবকাশার নার্ভনি বেমার তেই অ বেমার জেফ্রঙ্গ ফিকুংনি সিমি ইয়াফাতলা জরা সানানি চেঙ্গ তে অব সাকা হেঙ্গে বেলাকেন রমদি কগনি কক যেন হিমাং হিমাম আচমসা চিনি ইয়াকুংনি যে ইয়াফাত খেনি তমানে অব হারসা ওই রগ থাঙে মানো এবকেবা তুমুং মালখুং রগ কাজা হেঙ্গে আচমসা চিনি যে বসাং তে ইয়াকুংনি যে জয়েন্ট তমানে আরো রগব রাকসাওই থাঙে ইয়াকুং বরমায়া উঙ্গই থাংমানি রক নগো তে ইয়া ফাতলাও সুচি বাই সূর্যাকমা হাইরক অব হাইরক নগো তে তুমুনো আচুগই দহাইকে বসাফুরু ফাতসা খালাই বেলেন্স নারগৈ মাইনা ইয়াকুং বসাই মাইনা অব হাই নগজাগো তে বসাওই দহাইকে বসাওই মাইনা দেওয়াইসা বিসমা রক ইয়াকুং রক সামানি নগজাগো অব হাইরক হিঙ্গে তুমুনো অবনো মকল কেপলেং বাই নাইয়াবই অবনো শাক নাইকল নাই রক বাই নাইজাকা হিঙ্গে বেলেখেন কত জংসালে ইয়াক্কা গে মাননাই সায়াটিকা বেমার অব একচুয়ালি সায়াটিক নার্ভ জেফ্রু রান সাবই থাঙ্গ এবার ফুলি সাবই থাঙ্গ এবার চিকন সাবই থাঙ্গ আফ্রুনো অ বেমার নুকজাগ তে অবনি মেন যে রিজন অবহিয়াকে চিনি মেরুদণ্ড যে তমানি যে চিনি বেগবুন হিনি তমানি অব বেলা খেলাইন চিনি তামহিনানি জেফ্রু খয়ুঙ্গ আফ্রু অবহাই খেলাইয়ে বেমার উমানি নজাগ অবনো যেন তুমুন চিনি ওজন এবার কেবা চিনি ওয়েট হক বাঁকা হিঙ্গে কেব অ বেমার উমানি নজাগতে যে বুড়ি র অগ চেরাই চুজাক এবার কেবা সাকদেরিয়া বরকনি থানিব অ ব বেলাখেন জঞ্জাল কতর উঙ্গই মানো অবনি হামনানি হিঙ্গে যেন সাইকুং নাইকলনাই রকমে নাইজাকানি নাংনাই বরকনি সামানি মতে যেন বিথি বেড়াই জানানি নাংনাই বরক যে থেরাপি ফিজিক্যাল থেরাপি খেলাইও এবার কেবা এক্সারসাইজ খেলাই দিয়ে এরিব অবরক যেন তুমুনও খেলাইকেঙ্গে যেন অবনি ইয়াকাকই মাননাই হাইকেন আসু জরা খানাকা সাইটিকা নতুই কক থাইজা থাইনি আও যেন তাবুক খালাইনে তিনি তাং বিটি তিনি তাং বিটিও যেন খালাইনাই মূলাই কাইমানতি কক থাইসা থাইনে মাসিং জরানে মুখে দঙ্গ মূলাই নব কাইসা খবই মানো মাসিং জরানো কারিব কবন জরারও গব তাবুক মূলাই মান থগ তাই যেন আপনো ফরানই খাতেই রগব চাওই মানো মূলায়ও ভিটামিন সি তে বি ক্যালসিয়াম আয়রন তে পটাশিয়াম দঙ্গ থৈও সুগার লেভেল এবার গতৈনি মারিন নর্মাল তনিব বখানি বেমার কুচু কংরাইতেই লিভার ন কাহাম তনিব তৈ মূলাইনি তৈ চিনি বৈশাখ ন রানসাবই থাকি কাসু যেন পদ্রে পদ মূলাই নুগৈ দঙ্গ হাইকে সিনিবই আবন চিনি হাতি রক নি পাই মা গাইনাই মূলাই গাইনানি জরা রকংখা হা সমান হিনকে বা অক্টোবর দাল নিসিমি ডিসেম্বর জানুয়ারি জরা তৈ কচু খাও হিনকে জুলাই নিসিমি সেপ্টেম্বর নি বিশঙ্গ মা গাইথাই ববহাই থাইর গবা মূলাই হামক আবনে কী সাইলাইয়ানো পইলা ন কাহামকে আলবাই হা ন রফ রফ মাখলাইতাই তাই আবন হা ন যাই যাইখে চকাম রক সই মা সামনাই যেন হাতিনি মূলাই বসলাই পাইতো বই পইলা ন কাইসা মানুয়খে নাহারই বন কিসা হা বাইখে সাপলৈ মাস্টার সানাই হাইয়াকে বসলৈ বেবাক থায় সমানখে কালাই গলাকসি অমতিখে সারিয়াকে যেন হাইনব সারি মানো সালব্রী সুখে ন মূলাই ফাং গোসা আচাই না চেঙ্গ হাতি বারসানি উলোখে বিলাই লাইনি লাইনিখে নুকজাগি ফায়ো মূলাই বুফাং তরমা উলো আরো কিসা সার রকব রিনা খেরে উই মানো সালচি নিনি উলোখে ইউরিয়া সার রে উই মানো কাইসা শতক থায়ো হাফ কেজি এবা তিনশো নিশিমি চারশো গ্রাম সার সাবই রেউই মানো সালনি জিবা সালনি উলনো মূলাই যাওই মানো হাইকে যেন গবাং রং পয়সা খিবিয়াবইন মূলাই নক যেন নক রগ কায়ী জামানি লগে লগে হাতি রগব ফালই চিনি রং পয়সা রক আজি মানো ফাইডি যেন তাবুক তাং বিদিনী কক খামানি ইয়াগুলো তিনি কক্ষম রক নাইলাইয়ানো টিআর বিটিনি বাকতে কক মঙ্কাইসাও সাকলাই যাখা এস টি জি টি টু থাউজেন্ড টুয়েন্টি ফাইভ গ্রেজুয়েট টিচারনি বাকে কোয়ালিফাইড ইংজা ক্যান্ডিডেটস রকনি মার্কশিট সার্টিফিকেটস এই ডকুমেন্টস রকনি স্ক্রুটিনি নি শাল রক সাকলাইরি যাখা জরাহীনকে ফুনি দামচিসা দামফুনি সিমি দীপরনি দামনি তাম্মা জরা থাই হিনকে টিআর বিটি শিক্ষা ভবন অফিস লেন আগরতলা শালমারি তেই মানজাক মার্কস নতি লিস্ট রক উংখা হাই 10th September 2026 নিশালো উংখা বেবাক পি এইচ তাই ইএসএম ক্যাটেগরি নি 132 নিসিমি 100 মানজাক বড় রকনি বাকে 11th সেপ্টেম্বর এবা সালচিসা সালমারি সেপ্টেম্বর নিশালো উংনাই বেবাক বেরেমনি বাকে 132 নিসিমি 100 মার্কস মানাই রকনি বাকে 12th সেপ্টেম্বর এবা সালচিনেই সালমারি উংনাই 99 নিসিমি 93 মানজাক মার্কস 14 সেপ্টেম্বর 92 নিসিমি 89 মানজাক 15 সেপ্টেম্বর এবার সালচি বা সালমারি ও 88 নিসিমি 86 16 সেপ্টেম্বর 85 নিসিমি 84 17 সেপ্টেম্বর হিনকে এস সি বেরেমনি বাকে 83 নিসিমি 77 মার্কস মানজাক রকনি বাকে 18 সেপ্টেম্বর এস সি বেরেমনি 76 নিসিমি 72 19 সেপ্টেম্বর হংকে এস টি বেরেমনি 83 নিসিমি 74 মার্কস মাননাই রকনি বাকে তেই 21 সেপ্টেম্বর এবার ও সেপ্টেম্বর তালনি সাল চিসা সালমারিনি সাল হংকে এস টি বেরেমনি যে ক্যান্ডিডেটস র 73 নিসিমি 68 মার্কস নাম্বার মানখা বরকনি স্ক্রুটিনি খাইজাকনাইহিনি সাজাখা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট নি খবজাক আইটিআই বক্সনগর সিপাইজলা ত্রিপুরা 2026-27 ইংরেজি বিষয় বাকে গবাং মাত্রেড বুক আচুক থায় এডমিশন অঙ্গই সেরনা মুচুনাই চুকজাক ক্যান্ডিডেটস রকনি থানি এডমিশন বাকে তেইসা কইলাই সানজাক ফিউকা বুক আচুক থায় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এবা সকাং ফাইকে সকাং মাননাই অবহাইকে স্পট এডমিশন তিকে ভর্তি নাহারজাকনাই ট্রেড নিবুম তেই জরা রকংখা প্লাম্বার ওয়ান ইয়ার নি বাকে ওর এস সি রকনি বাকে খাতিজাক দঙ্গ টুয়েলভ এবার কাইচি নই এস সি কাইথাম বেবাগে কাইচি বা ড্রেস মেকিং অব বিশানি বাকে ওর ইউ আর রকনি বাকে খাতিজাক দঙ্গ কাইচি ব্রই এবার ফোরটিন
1: এস সি রকনি বাকি কাইচি নই এবার টুয়েলভ, এস সি রকনি বাকি খাতিজাক তঙ কাইসনি এবার সেভেন, বেবাগী থামচি থাম এবার থার্টি থ্রি, মেসন ওয়ান ইয়ার নি বাকি এবার বিশানি বাকি, অর ইউরকি বাকি খাতিজাক তঙ নই জিসা এবার টুয়েন্টি ওয়ান, এস সি রকনি বাকি কাইচি নই, এস সি রকনি বাকি কাইসনি, বেবাগী কাইব্রিচি এবার ফোর।

নবোদয়া বিদ্যালয় সমিতি ও ক্লাস নাইন তেই ক্লাস ইলেভেন ও সিলেকশন টেস্ট 2027 নি বিশিংতেই রিং বিশি 2027-28 এডমিশনের বাকি অনলাইন রেজিস্ট্রেশন অঙ্গেই তঙ্গ ক্যান্ডিডেট স্ট্রক মাগনাং কইলাই ইয়া ফারমানাই ও ওয়েবসাইট নি বিশিংতেই ক্লাস নাইন নি বাকি https://cbseitms.nic.in 2026/NVSIX_9 11 নিবাগই হিনকে https://cbseitms.nic.in 2026/NVS11_11 অনলাইন তেই কইলাই রিনানি পাইথাক সালংখা 30 September 2026 ইংরেজি বিশি প্রসপেক্টাস রেজিস্ট্রেশন পোর্টালও মান্নাই হিনিব সাজাখা অবংখা আমরেলা স্কিম ফর এডুকেশন ফর এসটি স্টুডেন্টস প্রি মেট্রিক স্কলারশিপ ক্লাস নাইন এন্ড টেন এবার ক্লাস নাইন তেই টেন নি আমরেলা স্কিম স্টাইপেন্ড এসটি স্টুডেন্টস নি অনলাইন তেই কইলাই রিনানি সাল ফলগই 15 September এবার ও সেপ্টেম্বর তালনি সালচি বা সালমারি জোড়া ফলগে রিজাখা তুমুকে ব কারজাগি টঙ্কা হিনকে বা এবার খাইনামু সঙ্গে যে মান মান্নাই রক বরকন অনলাইন তৈ কইলাই ফারানি বাকি সাজাখা হাই নহাই BMS পোর্টাল নি বিশিং তৈ এসটি স্টুডেন্টস ক্লাস সিক্স নি সিমি ক্লাস এইট প্রি মেট্রিক স্কলারশিপ তৈ এসটি রকনি মেরিট অ্যাওয়ার্ড নি কইলাই রিনানি পাইথাক সালব ফলগে রিজাখা ও সেপ্টেম্বর তালনি সাল থামচি সালমারি জোড়া পোর্টাল নি লিঙ্ক গংখা https://bms.tripura.gov.in স্টেট ইলেকশন কমিশন ত্রিপুরা TTADC ভিলেজ কাউন্সিল ইলেকশন 2026 বিশিনি সামু বতাং রকংখা হাই নমিনেশন ইয়াফারনানি পাইথাক সালংখা 8 September 2026 ক্রাক সালো ফুংনি দামচিসা তামফুনি সিমি শারিক দামথাম তাম্মা জোড়া নমিনেশন পেপার স্ক্রুটিনি খাইজাক নাই 9 September 2026 স্রাং সালো নমিনেশন রস হাজাক নাই 11 September 2026 ফা সালো শারিক নি দামথাম তাম্মা জোড়া চং বারিনি সাল নাংখে নাংখাহিনকে 28 September 2026 তাং সালো নাহারজাক নাই চংবাড়ি জোড়াহীনকে ফুঙনি দামসনি তামফ্রনিসিমি শারিক দামরি তাম্মা জোড়া তুমুকে ব ভূত রিনা তংখহীনকে 23 ভূত নাহারজাক নাই 3 October 2026 চা সালো ভূত লেখা যাক নাই 5 October 2026 তাং সালো চেংনাই ফুঙনি দামচার তামফ্রনিসিমি চংবাড়ি সামু বুতাং রকপাই নাই 8 October 2026 সাং সালো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের বিখাকতেই সাকলাই জাখা সিস্টেম অ্যানালিস্ট গ্রুপ বি নন গেজেটেড আচুক থাইনি বাগেই 17 May 2026 সালমারিব সংসাজাক সিমুং আমজকমুনি রিজাল্ট https://tpsc.tripura.in ও ওয়েবসাইটও আপলোড খাই জাখা অবংখা ডিরেক্টরেট অফ ট্রেজারিস অ্যান্ড অ্যাকাউন্টস আন্ডার দ্য ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা কোয়ালিফাইড ক্যান্ডিডেট স্ট্রকনি ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট বিস্কাং এবার ও সেপ্টেম্বর তালনি সাল নিচিসা সাল মারিব চেংজাক নাই আগরতলানি কমিশন সেক্রেটারিয়েত স্রাই স্রাইকে সাইমানা নিবাগেই https://tpsc.tripura.gov.in ও ওয়েবসাইট নাই মানু হাই নহাই টিপিএসসি নিব খাকতেই কাইসা সাকলাই মঙ্গ সাজাকা ইউথ এফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট ত্রিপুরা গভর্নমেন্টনি আচুক থাই হিনকে ইউথ অর্গানাইজার গ্রুপ সি নন গেজেটেড অ্যাডভার্টাইজমেন্ট অংশর

0: আও চিন্তাবো খালাইনে সেবক বরকলামানি কক মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আগরতলা বখাকি মেথ সাবজেক্ট পোস্ট গ্রেজুয়েট ডিপার্টমেন্ট নিবাগী গেস্ট টিচার লংজাক নাই অবংখা টেম্পোরারি পোস্ট কইলাই রিনানি পাইথাক সাল অংখা 11 সেপ্টেম্বর 2026 সারিকনি দামৃতা মাজরা কইলাইতেই কবুন্নতি সাইমান্ন বাকি এমবিবি ইউনিভার্সিটি নি ওয়েবসাইট নাইনানি বাকি সাজাকা ওয়েবসাইট অংখা https://mbbuniversity.ac.in অবংখা ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন নাকু নি কাইশা প্রজেক্ট প্রজেক্ট নিবংখা ইন্টিগ্রেটেড বায়োলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সার্ভেইলেন্স IBBS Hinjago for high risk groups of sex workers round 1 year 3 o project no tripura haste o charity shana bagai borok thepa jak nai achuk thani mungkha research assistant bebagai tongo kaichar bukcha achuk thai manmari tal thagai 31000 khai ri jak nai tei obo tal dok ni bagai lang jak nai nangmani tei সামুনি পারফরমেন্স রেগী জরা হলক জাক নাই সাজাকা রংমারি হিংকায় সায়েন্স সোশ্যাল ওয়ার্ক নতিয়ই বিশিকাম গোসিজাক ইউনিভার্সিটি নি বিশিকাম সামুখাই জাক এক্সপিরিয়েন্স তংনানি নাই সাজাকা এবার গোসিজাক ইউনিভার্সিটি নি সোশ্যাল সায়েন্স এবার অববাহিক রংজাক সাবজেক্ট মাস্টার্স খাইজাক নাই HIV AIDS নত রগই সামুং করং আমচাইনি কক সানা করং কাহামকে গদালনা করং তেই ইংলিশ কক বাই কক সানা করং রকমকে তে বচাকো গহিনী সাজাখা তাই তঙ্গ লেব টেকনিশিয়ান ওর আচুক থাই তঙ্গ বেবাগৈ কাইব্রৈ মানমারি হিংকে তাল 18000 জরা তাল দক নিবাগৈ নাংখা হিংকে জরা ফলগৈ রিজাকনাই হিনিব সাজাখা রংমারি সায়েন্স নতুই 12 পাস মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ও ডিপ্লোমা বিশেক নেই কোর্স খাইজাক নানি নাংনাই এবা DMRT হিংকে বা বিশানি কোর্স নাংনাই অবনো কারেই কুবন রংমারি ল্যাবরেটরি ওয়ার্ক ও বিশানি এক্সপিরিয়েন্স ওমর হিংকে বিশি ডক চিনি সাই কবাং অংমান গলাক চুকজা ক্যান্ডিডেট স্ট্রকনি বায়োডাটা সিভি সালকিসা সকাংনি কাংনি কালার পাসপোর্ট সাইজ মাংপিলি তেই টেস্টিমোনিয়াল নি অ্যাটেস্টেড কপি রক নাংনাই কইলাই ইমেল তিখে মা রহরনাই ও নিকুমাও rims@rims-hpaho.co.in 8 সেপ্টেম্বর 2026 নি সকাং মা রহরনাই কাহামকে সিনা নিবাগী ইনস্টিটিউট নি ওয়েবসাইট বনাই মানো ওয়েবসাইট অংখা www.rims_edu.in হাইকে চং আসুক জরা খানা লাইকা সেবক বরক লাংমানি কক
1: আও ও জরাও চং থাং লাইয়ানো নগরতৈবারনি বখাগো নগরতৈবারনি সুগম্বরিয়ানি মঙ্কবো সাকলাই জাকা সিনে মিয়াসক জরা তুংমারি বাই চাংমারি তংমানি নুকজাখা তুংমারি তংমানি নুকজাখা 33.4 ডিগ্রি সেলসিয়াস তে খামাও নুকজাখা 26.5 ডিগ্রি সেলসিয়াস তে তিনি চিনি তিনি নিজে তুংমারি বাই চাংমারি অব তঙ্গই মানো 33 ডিগ্রি সেলসিয়াস সাকা বকাগো তে খামাও তঙ্গই মানো 26 ডিগ্রি সেলসিয়াস তে নকবারো তুই হুকনি মারি নুকজাখা রাও সাকা বখাগো রাও চুকু চিবা তে খামাবো রাও দকসিসার অবহাই নুকজাক নাই হিনে তুই হকনি মারি তঙ্গ হিনে সাকলাই জাকা তেই তিনি জরা চিনে ওয়াতে নুকজাকা 6.4 মিলিমিটার তে গ্রং গ্রং থায়ও ফেরাঙ্কগে ওয়াতে ওয়াই মানব হিনে সাকলাই জাকা
0: আও চং তাবক খালাইনাই থাংলা সুতেই সাকাতি বঙ্গ তাম তাম রক খাইতাই আবন কিসা ওয়াতিনি তুই কতর তাং ঘর দি এবা তুই তায়ক দি yakong buksa tahimdi yaklab eba gambot kadi chibuk akari mano horo hojakhe thanglai shuklai di tei latha hai mani roktei di lama am jogi nai di tuyo malkhung tacha lokdi khna baikha tei torfro kisha hoja khlai mungro chungtabu khnalai ni rachap mung tini ni rachap mungo khangriwana boyar jomatiya

0: assez.
1: শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান হায়ুনি খড়াং। ১০৩.৭ মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের দিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই অর্থাৎ ৭টায় শুনবেন তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। ৭:৪৫ শুনবেন গীতালিতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শর্মিলা বসুর পরিবেশনায়। ৮:১৫ শুনবেন যা দেখলাম এ জীবনে অনুষ্ঠানে নিভা চৌধুরী দাসের জীবনের কথা। উনি আগরতলা কৃষ্ণনগরের বাসিন্দা। এর অব্যবহিত পরেই শুনবেন গানের ভুবনে অনুষ্ঠানে বাংলা গান। ৯:০৫ শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দেশবন্দনা। এতে শুনবেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায় দেশাত্মবোধক গান। ১০:০৫ ১০:৩০ শুরু হইতে শুনবেন শিল্পী শ্রীকান্ত আচার্যের পরিবেশনায় আধুনিক গান। ১১:০৫ শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককপোড়ক অনুষ্ঠান। ১২:১৫ শুনবেন আমার চোখে আকাশবাণী। এই অনুষ্ঠানে শিক্ষক শ্রী রূপন মজুমদারের কথা। এই অনুষ্ঠানে অবহিত পরেই শুনবেন সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক গান। ১২:৩০ শুনবেন রবিবারের আলাপচারিতা। এই অনুষ্ঠান ৩:০৫ শুনবেন বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল ৫:১০ শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়াছবির গান। ৫:৪৫ শুনবেন লোকসঙ্গীতে লোকগীতি। ৬টায় শুনবেন ককপোড়ক অনুষ্ঠান। ৬:৩০ কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান খেতে খামারে। সন্ধ্যে ৭:০৫ শুনবেন তারানা অনুষ্ঠান। রাত ৮:০৫ লাইভ টক শো অনুষ্ঠান রবিবারের আড্ডা। রাত ৯টায় শুনবেন নাট্যানুষ্ঠান। আজকের নাটক চন্দ্রগুপ্ত পরিচালনায় শৈলেন চৌধুরী। ১০:০০ শুনবেন হারানো দিনের গান। এই অনুষ্ঠানে বাংলা গান। এছাড়াও নির্ধারিত সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। শ্রোতা বন্ধুরা, শুনলেন আজকের দিনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

শ্রোতা বন্ধুরা, কাছে এবং দূরে আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই আমরা ফিরে তাকাবো ইতিহাসের পাতায়। আজ 6 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 1492 খ্রিস্টাব্দে আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস ক্যানারি দ্বীপপুঞ্জের লা গোমেরা থেকে যাত্রা করেন, যা আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার আগে তার শেষ বন্দর ছিল। 1522 সালের আজকের এই দিনে ফার্দিনান্দ ম্যাগেলানের অফিসানের একমাত্র জীবিত জাহাজ ভিক্টোরিয়া স্পেনের সানকুলার দে বারামেদায় ফিরে আসে এবং বিশ্ব পরিবেষ্টনকারী প্রথম জাহাজ হিসেবে পরিচিতি পায়। 1620 সালের আজকের এই দিনে তীর্থযাত্রীরা ইংল্যান্ডের প্লিমাথ থেকে মে ফ্লাওয়ার জাহাজে করে উত্তর আমেরিকায় বসতি স্থাপনের উদ্দেশ্যে যাত্রা করেন। 1622 সালের আজকের দিনে স্পেনীয় ধনবাহী জাহাজ আতোচা ফ্লোরিডা প্রণালীর কি ওয়েস্টের কাছে ঘূর্ণিঝড়ে ডুবে যায়। সালটি ছিল 1628, দিনটি ছিল আজকের এই দিন। পিউরিটানরা সালেমে বসতি স্থাপন করে, যা পরে ম্যাসাচুসেটস নামে কলোনির অংশ ম্যাসাচুসেটস বে কলোনির অংশ হিসেবে পরিচিতি হয়। 1634 খ্রিস্টাব্দের আজকের দিনে 30 বছরের যুদ্ধে নর্ডলিঙ্গেনের যুদ্ধে ক্যাথলিক সাম্রাজ্যিক বাহিনী সুইডিশ ও জার্মান প্রোটেস্ট্যান্ট বাহিনীকে পরাজিত করে। 1657 সালের আজকের এই দিনে মুঘল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 1716 বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়। 1778 সালের আজকের এই দিনে হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন হয়। মার্কিন স্বাধীনতা যুদ্ধে গ্রোটন হাইটসের যুদ্ধ সংগঠিত হয়, যাতে ব্রিটিশরা বিজয়ী হয়। সালটি ছিল 1781 সাল এবং দিনটি ছিল আজকের এই দিন। 1803 ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন মৌলের পরমাণু বোঝাতে প্রতীক ব্যবহার শুরু করেন। মার্কিন গৃহযুদ্ধে ইউনিয়ন জেনারেল ইউলিসিস এস গ্রান্ট বিনা রক্তপাতে পাদুকা কেন্টাকি দখল করেন। সালটি ছিল 1861। মার্কিন গৃহযুদ্ধে কনফেডারেট বাহিনী দক্ষিণ ক্যারোলাইনার ব্যাটারি ওয়াগনার ও মরিস দ্বীপ খালি করে। সালটি ছিল 1863। 1870 সালের আজকের এই দিনে লেরামের লুইসা অ্যান সোয়েন 1807 সালের পর মার্কিন যুক্তরাষ্ট্রে আইনত ভোট দেওয়ার প্রথম নারী হন। লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন এক্সচেঞ্জ স্থাপিত হয় 1879 সালে। 1880 সালের আজকের এই দিনে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়। ১৮৮৫ সালের এই দিনে পূর্ব রোমেলিয়া বুলগেরিয়ার সাথে একীভূত হওয়ার ঘোষণা দেয়, যার মাধ্যমে বুলগেরীয় একীকরণ সম্পূর্ণ হয়। ১৯০৮ সালে কলকাতায় সর্বপ্রথম কলকাতা গাণিতিক সমিতি গঠিত হয়।

1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে মার্নের প্রথম যুদ্ধ শুরু হয়, যা ফ্রান্সে জার্মান সাম্রাজ্যের অগ্রযাত্রা থামিয়ে দেয়। 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর জন্য উইলিয়াম ফস্টার অ্যান্ড কোং নির্মিত প্রথম ট্যাঙ্কের প্রোটোটাইপ সম্পন্ন হয় এবং প্রথম পরীক্ষামূলক চালানো হয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইপোলিতো ইরিগোয়েন সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন 1930 সালে। 1936 সালের আজকের এই দিনে স্পেনীয় গৃহযুদ্ধে আস্তুরিয়াস ও লেওনের আন্তঃপ্রাদেশিক পরিষদ প্রতিষ্ঠিত হয়। 1939 সাল দিনটি ছিল আজকের দিন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্কিং ক্রিকের যুদ্ধে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনী বন্ধুসুলভ গুলিতে প্রথম যুদ্ধ বিমান চালককে হারায়। 1939 সালেরই আজকের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দক্ষিণ আফ্রিকা ইউনিয়ন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী বেলজিয়ামের ইপ্রেস শহর মুক্ত করে। 2018 সালে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী জায়র বলসোনারো মিনাস জেরাইসের জুইস দে ফোরায় নির্বাচনী সমাবেশে ছুরিকাঘাতে আহত হন। 2022 সালের আজকের এই দিনে বরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং লিজ ট্রাস তার স্থলাভিষিক্ত হন। 2022 সালের আজকের এই দিনে রুশ ইউক্রেনীয় যুদ্ধে ইউক্রেন খার্কিভ পাল্টা আক্রমণ শুরু করে এবং এক সপ্তাহের মধ্যে অস্কিল নদীর পশ্চিমে খার্কিভ ওবালটেস 3000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা পুনর্দখল করে। শ্রোতা বন্ধুরা, ইতিহাসের পাতায় আমরা এতক্ষণ শুনলাম আজকের দিনের ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্পর্কে। শুনছেন আজ সকালে অনুষ্ঠান। আজ সকালে অনুষ্ঠানে এ সপ্তাহের যোগাসন, এই বিশেষ পর্বে আজ দু চারটি কথা বলবো, বিশেষ কোনো যোগাসন সম্পর্কে নয়, কিন্তু সর্বোপরি এই যোগ ব্যায়াম সম্পর্কে কিছু কথা। যোগ ব্যায়াম বিগত কয়েক বছর ধরে সর্বস্তরে মানুষের মনোসংযোগ আকর্ষণ করেছে, যদিও এর প্রাথমিক উৎপত্তি ভারতে, কিন্তু এখন প্রায় বিশ্বের সব দেশে এর অনুশীলন করা হয়। শ্বাসযন্ত্র, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর এর নিরাময়মূলক প্রভাব নিশ্চিত করার জন্যই এক্ষেত্রে প্রচুর গবেষণা এখনও চলছে। আসুন জানা যাক মূলত যোগব্যায়াম কি বা এর উপকারিতা কি, কেন মানুষ বর্তমানে যোগব্যায়ামের দিকে প্রচুরভাবে মনোনিবেশ করছে। যোগব্যায়াম শ্বাস প্রশ্বাসের কৌশলগুলির সাথে একত্রিত শারীরিক ভঙ্গি, ব্যায়াম, একাগ্রতা এবং ধ্যানের একটি সেট কভার করে। এটি যে ব্যক্তি এটি অনুশীলন করে তাকে মানসিক এবং শারীরিক সুস্থতা প্রদান করতে সহায়তা করে। যোগ
হট রাজ কর্ম ভক্তি জ্ঞান এবং তন্ত্র নিয়ে গঠিত। যোগব্যায়ামের প্রতিটি শাখার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং বিভিন্ন ধরনের তার উপকারিতা রয়েছে। অর্থাৎ এক একটি যোগব্যায়াম বিভিন্ন ধরনের যেমন রয়েছে, তো এক একটি যোগব্যায়ামের তার ভিন্নতা অনুযায়ী শারীরিক উপকারিতাও ভিন্ন ভিন্ন ধরনের রয়েছে। তবুও যোগব্যায়ামের বিশেষ যে উপকারিতা সেগুলি যদি আমরা বলতে যাই তাহলে বলতে হয়, যোগব্যায়ামে বিভিন্ন তীব্রতার ভঙ্গি এবং ব্যায়াম দেয় হালকা থেকে উচ্চ পর্যন্ত। শারীরিক বিভিন্ন ধরনের অসুবিধা থেকে মুক্তির সহায়তা করে। এক্ষেত্রে যোগব্যায়ামের অভ্যাসে প্রদাহ হ্রাস হয়। প্রদাহ অনেক দীর্ঘস্থায়ী রোগের একটি উল্লেখযোগ্য, এই রোগ নিরাময়ে যেমন সাহায্য করে তেমনি একটি প্রতিরোধমূলক ক্ষমতাও শরীরে তৈরি করে তোলে। শারীরিক অনুশীলন অর্থাৎ যোগব্যায়াম অনুশীলন, ধ্যান, শ্বাস প্রশ্বাসের কাজ এবং জপ এবং সংমিশ্রণ যেমন মানসিক একাগ্রতা উন্নত করে, যার ফলে আমাদের বিভিন্ন ধরনের মানসিক চাপ দূর করতেও এই যোগব্যায়াম অনেকটাই সহায়ক। নিয়মিত যোগব্যায়াম অভ্যাস মানসিক চাপ যেমন কমাতে সাহায্য করে, তেমনি আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তুলতে সাহায্য করে। যোগব্যায়াম অভ্যাস আমাদের শারীরিক ভারসাম্যতা উন্নত করে, দৈনন্দিন জীবনে ভারসাম্য বজায় রাখা একটি অপরিহার্য দিক। আমাদের দৈনিক যে সমস্ত কাজ আমরা করে থাকি যেমন সিঁড়ি বেয়ে ওঠা উপরের দিকে বা উপর থেকে নিচে নামা কিংবা কোনো উপরের জায়গা থেকে কোনো জিনিস নিচে নামিয়ে নেওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে শারীরিক ভারসাম্য বজায় রাখতে কিংবা শারীরিক বিভিন্ন যে সমস্যাগুলি থাকে সেই সমস্যা নিরাময় করে শরীরের ভারসাম্য বজায় রাখতে এই নিয়মিত যোগাভ্যাস অনেকটাই সাহায্য করে। বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ, 60 বছরের বেশি যারা রয়েছেন, তাদের মস্তিষ্কের আঘাত বা দুর্ঘটনার কারণে তাদের গতিশীলতা যারা অনেকটাই হারিয়েছেন তাদের ক্ষেত্রে এই গতিশীলতা ফিরিয়ে আনতে নিয়মিত যোগাভ্যাস প্রচুর পরিমাণে সাহায্য করে। নিয়মিত যোগাভ্যাস আপনার ঘুমের উন্নতিও ঘটায়, রক্ত প্রবাহ এবং কম চাপ মানুষকে সাহায্য করে। এর ক্ষেত্রে নিয়মিত যোগাভ্যাস আপনার যে অনিদ্রা তাকেও হ্রাস করতে সাহায্য করে। সবশেষে বলবো, শারীরিক, মানসিক এবং সার্বিক দৈনন্দিন জীবনে শারীরিকভাবে সার্বিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগাভ্যাস করুন। তবে যে কোনো যোগাভ্যাস আপনি করার পূর্বে আপনার শারীরিক সমস্যা বুঝে সেই অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অবশ্যই আপনি সেই অনুশীলন করবেন এবং সুস্থ থাকার দিকে পদক্ষেপ নেবেন। এই সপ্তাহের যোগাসন পর্বে শ্রোতা বন্ধুরা আপনারা শুনলেন এই দৈনন্দিন জীবনের বিভিন্ন চাপ কমাতে বা শারীরিক উপকারিতার জন্য যোগাভ্যাস আমরা করে থাকি মূলত তার বিভিন্ন দিক, বিভিন্ন উপকারিতা সম্পর্কে। আজ সকালে অনুষ্ঠানে এখন শুনুন একটি নজরুল গীতি।

Şunlin, nüzül gidi. শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাব স্বাস্থ্য পর্বে। আজ আলোচনা করব ইউরিক অ্যাসিড নিরাময়ে ঘরোয়াভাবে আমরা কিভাবে এই সমস্যা থেকে কিছুটা নিরাময় পেতে পারি সেই সম্পর্কে। বর্তমানে দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিডের সমস্যা প্রায় ঘরে ঘরেই রয়েছে। সকালে ঘুম থেকেই উঠেই যদি দেখেন হাতের আঙুল ভাঁজ করতে পারছেন না বা গাঁটে গাঁটে অসহ্য ব্যথা, তাহলে এটি হতে পারে আপনার ইউরিক অ্যাসিডের লক্ষণ, যা আপনার একেবারেই উপেক্ষা করা উচিত নয়। আজকাল মানুষের জীবনযাত্রায় অনেক বেশি পরিবর্তন এসেছে। অসময়ে খাওয়া দাওয়া এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনই প্রায়শই মানুষকে অনেক সমস্যার শিকার করে তোলে। ইউরিক অ্যাসিডের সমস্যা এর মধ্যে একটি। চিকিৎসকরা বলছেন শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে অনেক রোগ হতে পারে, যেমন আর্থ্রাইটিস, জয়েন্ট ব্যথা ইত্যাদি। এমন পরিস্থিতিতে সময় মতো এটিকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যথায় চিকিৎসকের দেওয়া ওষুধ নিত্যদিনের রুটিনের অংশ হয়ে উঠতে পারে। ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তনেও সাহায্যেও বর্ধিত ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করা যেতে পারে। এর মধ্যে যেমন ঘরোয়া কিছু টোটকা রয়েছে, ঘরোয়া জিনিস যেগুলি আমাদের রান্নাঘরে হাতের নাগালে আমরা পেয়ে যাই, যেমন ধরুন ধনে ভেজানো জল ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে দারুণ উপকারী। এজন্য সারা রাত ভিজিয়ে রাখুন এক গ্লাস জলে 1-2 চামচ গোটা ধনে, সকালে ছেঁকে সেই জল পান করুন। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ তো করবেই, সঙ্গে শরীর ঠান্ডা রাখবে এবং আপনার শরীরের বাড়তি ক্যালোরিও পোড়াতে সাহায্য করবে। অনেকেই এখন রাতে রুটি খান, সেক্ষেত্রে আপনি গমের আটার রুটি না খেয়ে বাজরার রুটি আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। হাই ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে গমের রুটি খাওয়া বন্ধ করুন এবং এর পরিবর্তে বাজরার রুটি খান। পুষ্টি গুণে ভরপুর বাজরা রুটি কেবল ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে না, বরং এটি আরও অনেক স্বাস্থ্য উপকারিতায় সাহায্য করে। প্রতিদিনের খাবার তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখুন। এক্ষেত্রে মেথি ভেজানো জল, অর্থাৎ রাতে 1 গ্লাস জলে 1 চামচ মেথি ভিজিয়ে রাখুন। সকালে জলটি ছেঁকে নিয়ে খালি পেটে পান করলেও এই রোগে অনেকটা সাহায্য হয়। এছাড়াও কাঁচা হলুদ আমাদের শরীরের জন্য বহুলাংশে উপকারী, এর নতুন করে বলার কিছু নেই। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনার খাবার তালিকা ঠিক করুন, এতে ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে অনেকটাই নিরাময় সম্ভব। এর সঙ্গে বিদায় নিচ্ছি আজকের আজ সকালে অনুষ্ঠান থেকে। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের প্রচারিত সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি সুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব।

0: সন্ত্রাসবাদ পরাজিত হয়েছে, সশস্ত্র বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে শত্রুদের নিজ ঘরে আঘাত হানছে এবং জম্মু ও কাশ্মীর থেকে উত্তর পূর্ব পর্যন্ত শান্তি পুনরুদ্ধার হয়েছে।
1: দুনিয়া ভারত কো ফ্রাজাইল ফাইল বতা রহি থি, আজ দুনিয়া ভারত কো ফাস্ট ভারত কি ইকোনমি কো লেকার কই সারি পজিটিভ খবরে আই। 7.8% কোয়ার্টারলি গ্রোথ নে দেশ কা জোশ বড়ায়া হ্যায়। और इसी बीच जापानीज क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की रेटिंग अपग्रेड कर दी है। ये 7.8% की ग्रोथ भी ऐसे समय में आई है जब वेस्ट एशिया का युद्ध चल रहा है।
0: সমালোচকদের মুখ বন্ধ করতে অর্থনৈতিক তথ্য উপস্থাপন করে প্রধানমন্ত্রী বিস্তারিতভাবে জানান যে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান এই সময়কালে সামগ্রিকভাবে যানবাহন বিক্রি 20%-এর বেশি বেড়েছে, দুচাকার যানবাহনের ক্ষেত্রে 20% এবং তিন চাকার যানবাহনের ক্ষেত্রে প্রায় 30% বৃদ্ধি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে ইস্পাত ও সিমেন্টের ব্যবহারে 8% বৃদ্ধি হয়েছে, নির্মাণ আবাসন এবং বাণিজ্যিক কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী জানান স্মার্টফোন রপ্তানির পরিমাণ এখন 2.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 সালের জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গতকাল রাষ্ট্রপতি বলেন যে সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানে উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা হলো সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীদের হার ন্যূনতম করা সম্ভব হয়েছে। 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থার 48 জন স্কুল শিক্ষকের হাতে রাষ্ট্রপতি গতকাল এই পুরস্কার তুলে দেন। এছাড়া রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও ফ্যাকাল্টিকেও জাতীয় পুরস্কার দেন। পশ্চিমবঙ্গ থেকে যে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। বিজেপির রাজ্যসভার সাংসদ ডক্টর দীনেশ শর্মা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। গত রাতে রাষ্ট্রপতি ভবন সূত্রে এখবর জানানো হয়েছে। 62 বছর বয়সী শ্রী শর্মা অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশীর স্থলাভিষিক্ত হবেন। শ্রী যোশী 2017 অক্টোবর থেকে ওই দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল হিসেবে নিযুক্ত রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে গতকাল রাতে গোয়ায় পৌঁছেছেন। এই সফরে তিনি ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর তিনি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন এবং বিজেপির নবনির্মিত রাজ্য কার্যালয় অটল ভবনের উদ্বোধন করবেন। ছত্তিশগড়ের জগদলপুরে অবস্থিত জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালত ঝিরাম উপত্যকায় মাওবাদী হামলার ঘটনায় অভিযুক্ত 10 জনকেই বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় মোট 11 জন অভিযুক্তের বিচার চলছিল, যাদের মধ্যে 1 জন বিচার চলাকালীন মারা যান। আদালত 2 মহিলাসহ 10 জন অভিযুক্তকেই 29 জনকে হত্যা এবং আরও 15 জনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণার বিষয়টি 16 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। মহারাষ্ট্রের মেলঘাট এবং পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলি বন্দি শকুনদের ফের প্রকৃতিতে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের সবচেয়ে সফল স্থান হিসেবে উঠে এসেছে। এই শকুনদের বেঁচে থাকার হার বেশ আশাব্যঞ্জক। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি বা BNHS এর তথ্য অনুযায়ী December 2025 থেকে January 2026 মধ্যে এই 2টি সংরক্ষণ কেন্দ্রে 29টি শকুনের মধ্যে বেঁচে থাকার হার 78% পর্যন্ত রেকর্ড করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও নেপালে যৌথ উদ্ধারকারী দল চিলিমে একটি সুড়ঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে। নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানিয়েছেন উদ্ধার কাজের সুবিধার জন্য সিয়াব্রুবেশি থেকে টানেলের মুখ পর্যন্ত একটি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং সংকীর্ণ উপত্যকার কারণে ভারী হেলিকপ্টার ব্যবহার সম্ভব হচ্ছে না, সেজন্য বিকল্প রাস্তার ভাবনা চিন্তা বলে রাষ্ট্রদূত জানান। এদিকে গত 26 আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেবীঘাটে যাতায়াতের সুবিধার জন্য বেরি ব্রিজ তৈরির কাজ চলেছে। ভারত নেপালকে সংকটের

মুহূর্তে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মানবিক সাহায্য দিয়ে চলেছে বলে রাষ্ট্রদূত শ্রীবাস্তব জানান। চলতি মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে হতে চলা ব্রিক্স শীর্ষ সম্মেলনের পাশাপাশি আই ব্রিক্স শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হবে। 500 বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অর্থমন্ত্রী এবং ব্যবসায়ী নেতৃত্ব এতে অংশগ্রহণ করবেন। 21টি ব্রিক্স সদস্য ও সহযোগী দেশের পরিকাঠামো, জ্বালানি এবং ডিজিটাল সক্ষমতা ভিত্তিক প্রকল্পগুলির সঙ্গে সরকারি বা সার্বভৌম পুঁজিকে সংযুক্ত করার লক্ষ্যে এই 2 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে। আই ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণকারীরা সার্বভৌম সম্পদ তহবিল, পেনশন তহবিল এবং পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলির মোট 1 ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ পরিচালনা করে থাকে। 4 দিনের দ্বিপাক্ষিক সফরে অংশ নিতে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, সেখানে তাকে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিপুল এবং সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রকের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ডক্টর তারিক আল হামাদ। তিনি বলেন, এই সফরের সময় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা এবং সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায় ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়ের অপেক্ষায় রয়েছেন তিনি। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। রাশিয়া ইউক্রেন সংঘর্ষ অবসানের লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতরাতে ক্রেমলিনে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। প্রায় 3 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আকাশপথে দুপক্ষের হামলা বেড়ে চলায় মার্কিন দূতের এই সফর তাৎপর্যপূর্ণ। ডোমিনিকান রিপাবলিকের জোহেরি মালা ডোমিনগুয়েজ 73তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার খেতাব জিতেছেন। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে স্পেনের এলিজাবেথ রেন্স এবং মালয়েশিয়ার তানুশিয়া চেট্টি তৃতীয় হয়েছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে 18 ওভার 1 বলে 55 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 8 ওভার 4 বলে লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচে জয়ের ফলে ভারত গ্রুপ পর্বে অপরাজিত থেকে মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছল। দলীপ ট্রফি ফাইনালে আজ পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি তৃতীয়বার চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছে। বিশ্বের 5 নম্বর এই জুটি গতকাল সেমিফাইনালে মালয়েশিয়ার জুটিকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। পশ্চিমবঙ্গ থেকে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন। ডক্টর দীনেশ শর্মা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে ভারত সেমিফাইনালে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজ গতকাল থেকে শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে গতকাল থেকে প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণের কাজ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে বুথ লেভেল অফিসাররা বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠক করবেন এবং বাড়ি বাড়ি যাচাইয়ের মাধ্যমে এসআইআর এর প্রক্রিয়ায় তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করবেন। এরপর নির্বাচন কমিশনের প্রশিক্ষকরা বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণকালে বাড়ি বাড়ি যাচাইয়ের পর তথ্যগুলি কিভাবে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপে আপলোড করতে হবে সে সম্পর্কে বিএলওগণ অবহিত হবেন। আগামী 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ। ওই সময় বুথ লেভেল অফিসারগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মধ্যে নির্ধারিত ফর্ম বিতরণ করবেন এবং তথ্য সহকারে ফর্ম সংগ্রহ করে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপে আপলোড করবেন। চলতি বছরের 1 অক্টোবরকে বয়সের ভিত্তি ধরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 21 অক্টোবর। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নাগরিকগণ 21 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি দাখিল করতে পারবেন। এরপর 21 নভেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারগণ

সেই দাবিও আপত্তিগুলি শুনানি করে নিষ্পত্তি করবেন। চলতি বছরের 1 অক্টোবরকে বয়সের ভিত্তি ধরে চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আগামী 23 ডিসেম্বর প্রকাশিত হবে। এসআইআর এর কাজে নাগরিকদের সহায়তা করার জন্য গতকাল থেকে রাজ্যে জেলা শাসক এবং মহকুমা শাসকদের কার্যালয়ে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। বিশেষ নিবিড় সংশোধনের মূল উদ্দেশ্য হল কোনো যোগ্য নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বৈশ্বিক অস্থিরতার মাঝেও ভারতের 7.8% ত্রৈমাসিক আর্থিক বৃদ্ধি দেশের অর্থনৈতিক শক্তিকে প্রতিফলিত করে। তিনি বলেন, ভারত নীতিগত অচল অবস্থা থেকে গতিশীলতার দিকে দীর্ঘ পথ অতিক্রম করেছে। গতকাল নয়াদিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এই কথা বলেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেছেন, গোটা বিশ্ব ভারতকে এক দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে দেখেছে। আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা 72 ঘন্টা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ গতকাল সন্ধ্যায় প্রত্যাহার করে নেওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আগরতলা রেল স্টেশনের স্টেশন ম্যানেজার আজ সকালে জানিয়েছেন, ধর্মনগর আগরতলা ট্রেনটি ছেড়েছে। আগরতলা করিমগঞ্জ, করিমগঞ্জ আগরতলা, আগরতলা শিলচর ট্রেন যথারীতি চলাচল করবে। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত 1 সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের 1,850 জনেরও বেশি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজ্য নির্বাচন কমিশনের সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত সিপিআইএম এর 865 জন, কংগ্রেসের 8 জন, আইপিএফটির 1 জন, সিপিআইয়ের 3 জন ও ত্রিপুরা মথা দলের 839 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাছাড়া 5 জন নির্দল প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী 8ই সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, ত্রিপুরা মথা এবং আইপিএফটি দল একসঙ্গে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করবে। গতকাল দিল্লি থেকে ফিরে আগরতলা এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মন, বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। রাজ্য বামফ্রন্ট কমিটি এডিসির ভিলেজ কমিটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর প্রদীপ চক্রবর্তীর কাছে দাবি জানিয়েছে। গতকাল আগরতলায় সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে একথা জানান। তিনি জানান, ভিলেজ কমিটি নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটগ্রহণ ও গণনার সময় ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিম জেলা সিপাহী জেলা ও খোয়াই জেলার একাংশ এবং মান্দায় জিরানিয়া লেফুঙ্গা হেজামারা তুলাশিখর এলাকায় বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমাপুরীয় বিনতা দেববর্মা মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী শাখা তালথাম বারত নি রাংথং আজিমারি 7.8% বাংখা আবাই হাক্ত নি রাংথংতে বকরা গৈতং মিয়া দিল্লি কতালো শ্রীরাম কলেজ অব কমার্স নি বিশিরা পুংমা পান্ডাও মানজাকে মন্ত্রী বখরং অকক শাখা প্রংনাই রোগনি সালনু রুগী দিল্লি কতালো সংসাজাক পান্ডাও হাক্তর গনাগৈ প্রংনাই রগ্ন বসংসকার ইয়াফারকা রাষ্ট্রপক্রক দ্রৌপদী মুর্মু হামচাজাক ভারত স্নামতি সামাও হায়ুং বেরেমনি রংনি সেপতে দারাক গনাং রোগনি সেপ ইয়াফারৈ হামক্রাই খ্লাইনা শাখা ফান বক্সিনে রাষ্ট্রপক্রক প্রংনাই রগ্ন

0: আজ্ঞা ফারসাখা রঞ্জন দেবনাথ রঞ্জন দেবনাথ পি এম শ্রী সাবরুম ব্রীরকি রেমচিনি রিংনকি ফোরনাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনি আচাইমা সালনরুগী মিয়া হাস্তে বরম নির্মাণী বিশেংতে ফোরনাই রকনি সাল পালাইজাখা কুজুগ রং মন্ত্রী কিশোর বর্মন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন ফোরনাই রকনি সালনরুগী হাস্তে বেরেমনি যুগলে জাকা পান্ডানো চেঙ্গে রেখা বসাকা ফোরনাই রক ন বার জাগনাং তে চুকজাক লুকু স্নামী তিসাইমানো তে চুকজাক হাক্তর স্নামী তিসাইমানো রামসকমুনি ককনা রেখা রংনক রং দাগিফং ডক্টর সমীর রায় চৌধুরী হাস্তেনি বুটার মুংরেম আলাইদা স্নামফির মুং এবা এস আই আর নি সামুং মিয়ানি সিমি চেংজাখা পৈলা বেরেমো মিয়ানি সিমি ফুরংমুং তাংবুতাং ইয়াচাক মুংনি সামুং চেংজাখা আবুনি বিশিং তঙ্গ বুট লেবেল অফিসারক জুদা জুদা থংরং বদলনি বুট লেবেল এজেন্ট রকনো তৈ ককলাম সালাই তৈ নগ নগ চেরে নাইনানি বিশিং তৈ এস আই আর সামুং বুতাং ন বরকনি বার জানো তৈ সাইমান রুনানি আবুনি ইয়াগুলো চংবাড়ি কমিশননি ফ্রংনাই রক বোট লেবেল অফিসারক ন ফ্রংমুং রোয়ানো ফ্রংমা জরা নক নক চেরে নাইমা ইয়াগুলো ককথুমন বাহাকে চংবাড়ি কমিশনে চংজাক এপ আপলোড খাইনাই নাংনাই আবনতেই বিএলও রক ন সাইমান রোয়ানো অ তালনি চিবা সালমারিনি সিমি চিব্রে অক্টোবর সালমারি জরা চলিওয়ানে অ নক নক চেরে নাইমানি সামংবতাং ক সংলাংমা ও কিফিলে ফাইনাই মথাবাই রিংজাক দামসনি চিনে বসংলা হারতে রেল লামাকা সুমা মিয়া সানজা জরাও রসাইনা হারজাখা আবুবাই রেল থাংলা সুসকাংনি হাইনো অংখা আগরতলা রেল স্টেশনের ম্যানেজার তিনি ফুঙ্গ শাখা ধর্মনগর করিমগঞ্জ করিমগঞ্জ আগরতলা আগরতলা শিলচহর জরা রুগিনো চলিনাই ট্রেন থাংলাইসু বিলেস কমিটি চংবাড়ি বিজেপি তিপ্রামোথাতে আইপিএফটি বদল থানজাখায় কথাওই বাতাইনে হিনি শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া দিল্লিনি কিফিলে আগরতলা এমবিবি বীরভূম খলাও ককতমা থুমনাই রকনি সংমুনি ককফিল ও ককন শাখা ব মন্ত্রী অক্রা শাখা দিল্লি কতাল কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নি তংথাই নগ ককলাম সালাইমা ও অ কক চংমুং নাহারজাখা কক সালাইমা ও মানজাখা তিপ্রা মথা বদলনি সংচাপাং প্রদ্যুৎ কিশোর দেববর্মা বিজেপি বিভাগ বারতনি মাঞ্জনায় সমিত পাত্র এডিসি ভিলেজ কমিটি নে চংবাড়ি বাতাইনা বাকে থাংনাই সেপ্টেম্বর তালনি পুইলা সালমারিনি সিমে তাবুসক জরা জুদা জুদা থংরং বদলনি খড়ক সা সাই চাররা বাচিনি কবাং বাতাইনাই রক চংবলাই ইয়া ফারখা হাস্টে চংবাড়ি কমিশনি বিখাক্তি মানমা ককথুমন রুগই মিয়া জরা সিপিআইএম নি খড়ক চাররা দক চিবা কংগ্রেস নি খড়ক চার আইপিএফটি নি খড়ক সা সিপিআইএম সিপিআই নি খড়ক থামতে টিপ্রামথা বদলনি খড়ক চাররা থামচিচুকু বাতাইনাই রক চংবলাই জমা রেখা আবনো কারে খড়ক বা বদল করিনি বাতাইনাই রক চংবলাই জমা রেখা খুরসানা কলাইও চংবলাই ইয়াফারনানি পাইথাক সাল ও তালনি চার সালমারি জরা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক চন্দ্র মুকুমো অরণি পৈলা ডিভিশন লীগ ফুটবল নি মিয়ানি থংমুঙ্গ এগিয়ে চলর সঙ্গ কেপলাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম মিয়া হনি থংমুঙ্গ এগিয়ে চলর সঙ্গ থামনে গোলনি ফেরবাই ব্লাড মাউট ক্লাব ন মেচেন রেখা তিনি দ্বীপর জরা নবার দিবার নাইখুনি বিখাক্তে সাজাকা নখা কিসা মগুই তঙ্গানো ফেরাঙ্কে ওয়াতে ওয়াইমানো দক্ষিণ গুমতি সিপাহী জলা হাঙ্কর ওয়াতে কেবাং ওয়াইমানো হুনে হজাকমুং রেখা নবার দিবার নাইখুং আগরতলাতে গানাগিনী আমচায় মিয়া ফুংনি সিমে তিনি আইচুক জরা ওয়াতে ওয়াখা 3.4 মিলিমিটার আগরতলাও তিনি আইচুক তুংমারি তংখা 3.2 ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনী ও তঙ্গানো ককতুমা তাবুক বিভাগে অরণ পাইখ্যা উল্লেখ ককতুমা আওয়াই ইঙ্গানে তিনি হর দামসিনী সতী ব্রেচি বাব
1: শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান আপনারা শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে শ্রোতা বন্ধুরা এখন গীতালিতে শুনুন শিল্পী শর্মিলা বসুর পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত